ফাহে মুনাফিকুন মেদুগা তিয়বা মিহুন দেবয়ক বেহগেন দামবি কিবেগেন হিয়ে এউরেন কুলা আমল তোগে সবাবুন আল্লাহ এউরেন কাফির খামগে তেরে রদ্দু কুরাবা ফাবে আল্লাহ মাগফরাত দাওয়া ফাওয়া মিহক তেদ মগু দাকান তিয়বা মিহুন এদেনি হিয়ে আল্লাহ মাগফরাত দাওয়া মিহা দন্নাশ ফাহে এমিহক তেদ মগু দাকওয়ানে মগে কালেগে ফানক ফেনিবাডে নুগন্নওয়ানে তে

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহেগ্গে হিতুগা কীরিতে কুরআন মিমবারে দসওয়েফা নুয়া মিহেগ্গে মিসাল কি বীরানা বেফাওয়া গেগ্গে মিসাল
2: মেদিবে রাজ্যে কেড বারগডি আমমিনিট কমি গিনিস্তেনি মিয়েদুগে মেন্দুর নামাত ওয়াকতিকে বাঙ্গিয়া বাঙ্গিদুয়া
3: আল্লাহু আকবার আল্লাহ

আল্লাহ এ শয়তানা এ লানাল লাফাবে এ শয়তানা বুঞ্জ ইবরাস খলাঙ্গে আলুতকুঙ্গে তরে খান্ড এলিগেমবা বাই হামা কশবরুং তিমাঙ্গে বায় বদ্দা হুশিমে।

0: الله فقد خسر خسرانا مبينا
1: আদি তিমাং হামাকাশবরম এওরেম মাগফরদ্দা হসিমে আদি তিমাং এওরেন লাভা হাকীগতেন উম্মীদ থাকে বিস্কুরওয়া হসিমে আদি গেরি বাকারি জামালুগে কামফাইতা খেন্ডমবেস এওরেন নতিমাং আমর কুরা হসিমে আদি আল্লাহগে দীন নুয়াত আল্লাহ হেদ্দেবি হেদ্দেম বাদল কুরমবেস এওরেন নতিমাং আমর কুরা হসিমে আল্লাহ ফিয়াওয়া শাইতানা এই এহি তেরিয়াও খামগা হাদাফি মিহা দন্নাশে ফাহে বয়াম বেগম বা গেল্লেনি ভুমকুং এমিহা গেল্লেন বেজ্জকং খাশবরে।

শয়তানা এউরেন ওয়াদ করেতে আদি এউরেন লাভা বাতিল উম্মীদ করুয়াতে আদি হেল্লুন তেরকম মেনুই শয়তানা এউরেন ওয়াদ করেতে।

ইমাম ওয়ে সালিহ আমল তক কুলা মিহু এ সুয়ারুগে তাউগে দশুম ফিনকোর তং হিঙ্গা হিঙ্গা হুন্ন সুয়ারুগে তক তিমন রসকলাঙ্গে এউরিম বদ্দবা হুশিমে এতাঙ্গা আবদ দেমি তিবেনি গতুগে আল্লাহ ওয়াদ কুরাবা ফাওয়ানি হক তেদে বাস বুনমুগা আল্লাহ হবরে তেদুয়ে রেখম বড়ি খাক হইয়ে।

আদি উডু তাকাই বিমগা ওয়াহা ইচ্ছে মিলকুয়ে বডিগেমবানি আল্লাহ হাসে আদি কোম্মে ইচ্ছকায় কোম্মে খামেমে ফুরি হামায় দেন বডিগেমবা খালাউ কামগা আল্লাহ বডিগেমবে

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করে আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা মানে এম মুমিনাকু আনে মুমিনাকং এহি তরিবে ওয়াগে উরিবু মুগা বিনা ইফাদে এই এ বিনাগে এব্যাং আনে বায়া বারা গাদকান দে ফাদান
1: মি দিবহি রাজ্য গড়ু দিবহি রাজ্য গড়ু থিং গড়ি নো মিনিট গমি গেনে সেনি মেদ কে আসুর নামাজ বগুতুগে বাঙ্গিয়া বাঙ্গি দোয়া
2: আল্লাহু আকবার আল্লাহ

দারিবারে মে কোরিয়ার মাঠা কাগে আসুদিন ইন্টারন্যাশনাল স্কুল আকে হামেকানে ফতুকা থাওলে মা বারো আসানো হয় দারিবারে মে জিস মারনে আদি ফিকুরি হোনারু থারাগে কোরমা গিনাগুনা ইতুর হারকাত তা হিংগা নামুনা স্কুলে এগত স্কুল গা হিংগে ইতুর হারকাত তা কুগে তেরেগা আদবি হারকাত তা কুগে ইতুর কোলেবারু মুবারাত তাকা এক কাহল কোলেবারু ফেস্টিভাল তাকা ইন্টার স্কুল মুবারাত তাকা আদবি ফোবহে আদি স্পেলিং বে কোডিং জিআইএস রিড রাজওয়া কারাটে ফাদা হারকাত তাকা ওয়াদবারে মুবারাত তা হিমেনে মেগে ইতুরং হাস ইসকামেদ দিগেন বাবা গুরু মুবারাত তাকা দিনে আদি গামে দুয়াস্তা কুলকতক ফাহা করমুগে ইতুরং ম্যাথসভেকা সায়েন্স ফেয়া আদি রোবোটিক্স ফাদা এলমি হারকাত্তাম মেদুনু খেন্ডে কমে হারকুয়েস হিঙ্গা মুন্দা কা ফাহা কল্লাম মে স্কুলগা ইউনিফর্ম হারকাত্তাকু থেরেগা স্কাউটা লিটল মাইড ফাদা দারিবারুঙ্গে আখলাক বাট্টাংকো হারদনা করমা হিঙ্গে হারকাত্তা হিমেনে এগাতুম ব্যান্ডা স্কাউটা গার্ল

0: কিয়ান মিহার মে বাদাল কলানি মি স্কুল গে বারা হিদমত তে টিচার কায়কো এ আলু গন্ড মেঙ্গে দিবে হে চর্ডি আমিনাত সাদা সাদা মিস বড় বড় মারহাবা
1: শুকরিয়া
0: মিহার মিস কি মি স্কুল গে দিবে হে চর্ডি স্কুল গা আলু বেরু টিচার কাবা কি হামার কা উম্মেদ করে বিনতো
1: এমে কোডাই রসরেস এমে বড় হুয়া ফেনা কি এম বড় উম্মেদ কি মিস কি আওয়া দেবে মুদারিসুন নামোনে কা দেখি গিন এ মুদারিসুন নে কি এক কথা গাওমান হিদমে করু হিদমে তের কোদিন থেকে বিনা করু
0: কবা তো মিস গে স্কুল দাওরগে এমে উফাবরি হাঁদান তা কি
1: এমে উফাবরি হাঁদান তা কি রাটাই না কো গ্রুপ স্টাডি কি এ বিদুস কলো এ কোরি মজা তাকা এ কোরি কান্তা তাং এমে হাঁদা মানি তে হাসা কো আনে ইন্টা হাউস মুবারাক তাকা তৈয়ার ওয়া বেগে কো দিন না কো এ হে দা করে ওনো আগত তা বারং হাঁদা মে
0: কবা তো মিস এর এমে কি আওয়া হে বে মাদা কি
1: এর এমে কি আওয়া হে বে মাদা কি ফিশারি সেন্স মিহারগে কো তন্না মাই মেরিন সেন্স এই এ মাদা ইন একানি মাদানি দা তোরে দেবেনি এহেম বেগে এ মাদা এমে শাও গরে দেন দিবে হি মাদা ইয়া মিস শাও গরে কাম মি ফেদনি দিবে হি তারি ফেত কি উমগে তেরে মি মাদা মিস তোরে শাও গরে কাম
0: মিহারুগে মি অন্না গত কুরিগা সিতুর হারাকাত ওবেতা
1: কুরিক বেসা ওয়ারকিনে ইতুর হারাকাত তাং উন্নানে আমা মিহার স্কুল তা কোরিয়া গেন্দা গত ইতুর হারাকাত
0: মিস কং ইতুর হারাকাত কে গ বাবেরবি
1: মিস বাবেরবি ওয়ারকিনে হারাকাত তা গত তুং আদা বি হারাকাত তা গতরে মাসমুন দে মা ওয়াহক দেখুম আদে গে ইতুর কুলিয়র হারাকাত তা গতরে বাশি মুবারা তা বলি মুবারা তা কস বাবেরবি
0: মিস মেন কে বে দুয়াস বারা মিহারা আলা বালায়রো কিয়াবা দেনুম গে দায়রা কোন কালা বদল তাকে গ্যাসিতো
1: ওয়ারা পড়তে বদল তাকে মিহারো আসাই বাবে মিসাল কা গানি জামানি টেকনোলজি কে ওয়াসিয়াত তবেনু কো গেন স্মার্ট বোর্ড আ ইন্টারনেট পেনু কো গে মিহার ওয়ারা ফাসেহা কিয়াবা দেনুম মা কিয়েবম বস দেন মিহারো ফাহা করবে কাম কি কুদিন ওয়ারা ফাসেহা মাওলুমাতে বলিবে এমে ফিতকা ফিতালেস মাওলুমাতে বলিবে একাম কো মিসমিন জামানু গা কুতুবহানা গোসকিং হাম ফৈতা কিয়াগে ওয়াকি ওয়াকি মাওলুমাত হোতা মি জেনে ওয়ারা বড়তে কুরিয়ারুমে ওয়ারা বড় কুরিয়ারুমে মিহার মিমানি আসা
0: মিস্তাকে লভা গতগা মুদারিসাকে কি বাগা হরম মুহিম সিফাতাকে কবাত
1: মুদারিসাকে কি বাগা হরম এমমে মুহিম সিফা কি কেতেরিকান দেন ওগা তেরুম দেন এমমে হনন ইনসান তেরুম গে তরুম ইনসাফের কামায়কো কান্তাত্তা নিমুম এসিফা ওয়ারম পড়া মুদারিসাকে কি বাগা হনন মানকা মিস কাবুল কুরআন
0: মিস কিয়াবা দেবাইর এমমে বড় সামালুকান দেবানি কোন কামাকা
1: এম পড়া সামাল কান দেবেনি কমে কুজে কি সাফাত গাবিল কামে লিফা বা কুজে কাম গা দেখি গিন এবিস কুজে বা কি ন কো মরি হা কুদিন ফিলাল গা শামিল কো গিন কি আবা দেনু আদি কুদিন শাও কইরবা ফাদা কো তাক উফা ওয়ের মা হলে কা কি আবা দেনু মা বড় বড় ইসকামে দেবে

0: আমালটা কবুল করে বুম বিনা বেফাওয়ানি ইখলাস তরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আঙ্গওয়া ফাওয়ানি আলকান তাহুগা ইখলাস তরবুমা উম্মতং ইখলাস তরকান দসকত দেবুম গে গতুং জুমার সূরত গে 11 আয়াত গা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবে বিকিম বানি আল্লাহং ইখলাস তরকমায় কুগা আলকান কুরমাশে hama isurat ke sadwan ayat ga wahi kurevi qul illahu a'budu mukhlishan lahu dini mane ki kalek fanu vidal washev ekalang ki bayan ahren ge din khalas ko ahren alukan kurani hama ekani main allah washev ati sumar surat ga main allah wahi kurawa fawe fa'budillaha mukhlishan lahu din ala lillahi dinul khalis mane ki ফাহে কলেক ফানু মাইন আল্লাহু গ কিবায় দীন খালাস কুরাবা একলাং গ কিবায় আলকান কুরাবা শেফ ইনসানা গ বাহা আমল আদি মুদলুম কুরেবে সাদাকা তাকি আল্লাহ খালিস কমায়কো কুরা কন্তকম গ হেদমং আঙ্গওয়া আল বাইনা সূরত কে ফাসফন আয়াত গ ওয়াহি কুরাবা ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানে কি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইং আল্লাহুগে কিবায়ং আলুকান খালাস কুরা হালু আল্লাহুগে কিবায়ং আলুকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিরম মেনুই এবামি হুনা আমরনুয়ে কিয়ামত দওহুং আল্লাহা বদল কুরাং এতে মিহা ইখলাস তির কামায়কো হেও আমল কুরমাং আঙ্গওয়া সূরাতুল কাহফুগে সতে কদিহওয়ান আয়াতুগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعباده ربه احدا معني كي تيباميهم كركم ميهكنما بس الله بدل كرمن امید كرني نما هيو عمل كرمتي دمهن نوش كمف ادي الله نلكن كرمغا اين افس فراتكا شريك نكراوش كمف
1: दुनिया के हतरु बितुं
2: राजे के उतुरा देखुनुं
1: खबरा मालूमात
2: हुट में निति सविस कडीरु
1: दिवही राजे के आडू
2: एंहा सतरस्ते का सालिस नुए किलोहर्ट्स मीडियम वेव अध्यनुए मेगाहर्ट्स एफएम बैंड